কও নানক নার বাবরে আব ক্যোঁ দৌলত দীনা তন তন সম্পে সুখ দিও অর্জে নিকে তাম কও নানক শুন রে মনা সিমর।